জানামালায় যাই রে লাল তোরারা, ও মেরা ঘর তাই কইসা কো দুঃখ বরদায় আইসা কো, ও মেরা ঘর তাই কইসা কো দুঃখ বরদায় আইসা কো, দিনা দিনা জিন্দা কি সারা খুনে ভাইরাজ, দিনা দিনা জিন্দা কি সারা খুনে ভাইরাজ, হরে রাম হরে রাম বাচো হরে রাম মুখলে বাচো হরে রাম আসে করছু কাম, মুখলে বাচো হরে রাম আসে করছু কাম।

0: পানি কাম্মা সন্ত ভয় পরা সরি সে ভন্ডে ভয় নে তাই পানে ইহে না থাকে আইলে কুকর্ম গর্দা মলাই হুন জানছ শর্মা
1: লাগেছু মহাজুর লাই পশু শরীর।